Adi zonder bejane in een nieuw jasje gestoken. Je superhit song uit de jaren 90, Rambaho. Toen gecomponeerd door Papi Lehri en Apki Bare Shashwat Sajdeo Kesaj hai aur Ganewali Zamani Kewe. Malkai Husne Malkai Sangeet, the great Madhubanti Bakshi Ji ke beautiful awaaz mein. Agla bayan jabardast song hai Tauba Tauba Ganewali hai dikha jaye Karan Aujla ke beautiful naya song hai. उन्हीं का लिखा हुआ है ती सुंदर बयान म्यूजिक अरेंज अंत कंपोज बाय द मैन हिमसेल्फ

0: bezig bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf Amalia aan de Magentaweg 259. Zeer zuinige, betrouwbare auto's. Nogmaals, bel Parkas Gokul op 00 597 875739. In Nederland 06 574 188 73. Amalia, auto verhuurbedrijf in Suriname.
1: Dit is het Fahon Hindustani Radionieuws. Goedemiddag, ik ben Frank van der Klucht. IJsland hervat niet de onderhandelingen met de Europese Unie over toetreding na het referendum van afgelopen zaterdag. Premier Kristrún Frostadóttir zegt de uitslag te respecteren, waarbij met nipte meerderheid werd gestemd tegen hervatting van de gesprekken. Ze noemt de discussie wel extreem behulpzaam en IJsland komt er sterker uit. Met de opkomst van 80% is het wel een overwinning voor de democratie. De brand in een pand aan de Brink in Deventer is rond 2:30 helemaal geblust. Ongeveer 25 bewoners van appartementen en omliggende panden werden geëvacueerd en opgevangen bij Hotel Royal en de VVV. De brand brak rond 7:30 vanochtend uit in een tussenvloer tussen de begaande grond en de eerste etage. Over de oorzaak en de schade is nog niets bekend. Paul Rozemuller, fractievoorzitter van PRO in de Eerste Kamer, stopt volgend jaar mei met de politiek wanneer er nieuwe Eerste Kamerverkiezingen zijn. De 70-jarige politicus zit sinds 2019 in de Eerste Kamer en was eerder fractievoorzitter van GroenLinks en GroenLinks PvdA. Pro-leider Jesse Klaver noemt hem gedreven en gezaghebbend. Rozemuller wil maatschappelijk wel actief blijven. De identificatie van overstromingsslachtoffers in Nepal verloopt uiterst moeizaam. Zaterdagavond waren van de 669 geborgen lichamen slechts 20 geïdentificeerd. Van 211 slachtoffers waren de lichamen ernstig toegetakeld door het water. Waar identificatie onmogelijk is, worden DNA-profielen veiliggesteld en lichamen alvast begraven om gezondheidsrisico's te voorkomen. En dan tot slot het weer. Vanavond domineren flinke droge perioden met afhankelijk nog wat zonneschijn. Het weerbeeld in het land. Later neemt de bewolking vanuit het westen weer toe en de temperatuur blijft hangen op zo'n 17 tot 19 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
0: Hari kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl. हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07 36 52 2447. मेर इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
3: www.fahonfm.nl पर आप चुने जो लोग चुन की मीटर पर आपका हृदय से स्वागत है. कार्यक्रम गीत गजल जारी है और भैया यूसुफ मेरे सामने बैठा हुआ है. हम दोनों मिलकर कार्यक्रम पेश कर रहे हैं. गीत गजल जारी है, करीबन 10 बजे तक हम रहेंगे और 10 बजे के बाद हमारे सभी सहयोगी मिलकर आपके सेवा में रहेंगे. तो लीजिए कार्यक्रम आगे बढ़ाते हुए, जी हाँ, कार्यक्रम आगे बढ़ाते हुए हम पेश कर रहे हैं, देनाक से पहुंच रहे हैं यूत्रेख्त की तरफ. यूत्रेख्त के रहने वाली बिया जी, यूत्रेख्त के रहने वाली बिया जी के लिए ये शानदार गीत हमने प्लेयर में रखे हैं. शुभकामना के साथ एक शुभ रात्रि पेश करते हुए, भैया जी आपकी मांगी होगी तो हम लोग चला रहे हैं, इस तरह से आ रहा है, जरा देखो तो कुछ इन्फॉर्मेशन आपको दे दूँ। हाँ, फिल्म धरती में से निकाले हैं, फिल्म धरती में से निकाल रहे हैं, ये शानदार गीत इस तरह से आ रहा है।